তুই তাহলে খাইছি বেশি খল গিতে খাচ্ছে গায়ে থাই গায়ে সাঁচে কে গাড় গে দাগে তি এই চেকের আসি তেন বেশি সির খেয়ে চাঁচে দাও যে চাঁচামে খেয়ে নিউজি দাঁত লাগছি কচি নাচে সে কিনি ছাকো খুঁজে এসি মালতি ফ্লেক্স এসে সাঁচি সাঁতে তেমন চাঁচে গেতি দি এসে খাবো তিন সময় গ্রে গ্রেসন থানছে লা সির খেয়ে চাঁচাও দে খুঁজে গেলে চিন যে মাল্টিপ্লেক্স লাই তেন চান দি খুঁজে আসি ভলান্টিয়ার খুঁজে আতি নাম দে এদিন খালি খাদি আসি দাসি সেয়া কোয়া করে জিলা খেঁচে খড়ি খড়ি কো খোঁজে নিজে মাল্টিপ্লেক্স বেসা নিজে কো কো খুঁজে আসি ঠিক আছে মেতা কো কো কা খুঁজে এর কন্ডিশন লিলে খুঁজে আসি তেন কি থে গিব কো খোঁ কো করে জিকে জিবে জি তাসি দাসি জিকে নাগে নে থেসি খাট খুঁজে সাম দি খুঁজে আসি তে লোন লিনা দিয়ে তাও এই ম্যাট্রেস তে লোন খুঁজে কোয়া গিয়ে ছুঁজে নে জিনিস শুনি দি কোথায় যদি দাও রে তে উলি লোন দিয়ে শুয়ে শুয়ে তো হয় তা সে কোচে যে লাখন ইয়ে ফ্লাগ শুয়ে কোয়া গিয়ে ছুঁজে লানে জরিন দিয়ে যা কো খন খন্ডি বলে যে সে খন্ডি তে থন খন্ডি ওয়ার্ল্ড দা হোল লি খন্ডি কোয়া গিয়ে ছুঁজে লা তো কি জি সে তে থন খন্ডি শীত খন্ডি শুয়ে কোয়া গিয়ে ছুঁজে সানে জিওলিন দি এটা সামনে কেশ লাই যে তে আমি সবাই খেয়ে কবে দেখি ম্যানেজার সিটি ম্যানেজার খুঁজে যে এই তিন শিক্ষা দিয়ে তো সে মেতা নিজে কেউ খুব খালি এর খুঁজে সিম খুঁজি না ছা খুঁজি খেয়ে নাকি নিজে নাকি দাসা সব থাকি দি খুঁজে হয়ে লাগে তাই চেন দা মন দেখো চাই যে তার যেতে লাগে ইয়ে কো কে দি খুঁজে আছি এই তিন খাই খা নিজ খালি কেউ খোঁজে নিজে সব মেতে খুব খালি আছি কোথায় দশে থিয়ান দেশে কাকো থেকে গাইতে কখনই এই দিকে দিয়ে যাচ্ছে দশি খানি মল গেম ফোল খাল গে দিয়ে সি জগারি এই দিকে দিয়ে গাইছে খাওয়ান দিকে দি কোথায় দি কোন শেষ হয়ে যাচ্ছে গুড পাফল নাশন ফল রিন্দি সব থান দে খন ছা খানি দে কোন কাল কে কেন দাঁড়িয়ে দিতেছি তা খন অনে দিলাম দি এই যে গুড পাফল নাশন ফার্কে সাথে এই তুই তো লাগে মল কে খিটলে করে কোন খেয়ে চি খুঁজে এক্সট্রিম কে দিয়ে তুই খুঁজ জায়গায় গে দাগে তি এই যে খুঁজে ছাকে গেলে লাগে তো নসলে হেল খাব করো দেখে যে তেন খল গিতে খুঁজে সে গে গেল গিয়ে তুই কুচুজে সে কে গেল সময় ছাউজে সাজে খল গিয়ে এই উইড পাফল ন্যাশনাল পার্ক যে খনে খোঁজ করে যে বেল ক্রিক উইড পাফল ন্যাশনাল পার্ক যে সাথে এই কোথায় খোঁজ করে তাহলে এসে করে তাহলে খনে ছাগল দে খনে খোঁজ করে কে হাইওয়ে ফাইভ থেকে ছাউজে নিয়ে কোথায় খোঁজ করে দিলাম দিয়ে সাথে এই যে কিলোমিটার মাইল নাইনটি নাইন হাইওয়ে ফাইভ কেসা এই যে কোথায় তুই তো গুড পাফল ন্যাশনাল পার্ক যে বেল ক্রিক কুকি তুই কোথায় খোলা খাইছি খনে ছাউলি ও খি দি সাথে কেটিয়েছি খাইছি ও খি ও খি লিমেল ও যা দি লতন ও টোয়েন্টি ফোর হান্ড্রেড কোথায় সুলি লিমেল ও মাল মাল হেক্টর খাই ছোখনে খনে ছাকু মেসাজি টি টি টি এসাজি বিয়ার ক্রিক উড পাফল ন্যাশনাল পার্ক জেলার টে কো খেলি কে গেলে গেন্দাম কোন পার্কস কেন দা শুয়ে যে তা সি সে শুয়ে যে কে গেলে গেন্দা হাইওয়ে ফাইভ কে গেছি তাতে টিং আইলে কে কো ওইলে দে মে চাতে টিং ওইলে নাম দিয়ে সানে টিং আইলে সানে গেলে গেটি কোথায় যে সেকে শুয়েছি খে কে শুয়েছি তেজি থাকো কুই সাত খে মি কুড়ি কুড়ি খাওয়া কুন্দি টি গেটি কোথায় তো শুয়েছি খাশে শুয়েছি খেয়ে অল্পরা গোজা অল্পরা বড় গোজা খুশি সাজি খেয়ে তুই তাহলে দেখি না ছিলাম তুই কি যে খুঁজি দি গেটি সচমা তোমার ঠাকুর তোমার সব না ছিল সঙ্গে গেটি এই যে তোমার লেখা এই খুঁ কেন তাতে কো খুঁজি বেয়া কো খোঁয়া বললি সঙ্গে নিজে গেটি কে চ ছ সময় তুই আইলে খুঁজে তারপরে খুঁজি জীবন চাউলি সঙ্গে ছোড়া